0: ভিডিও এক্সরে সেবা,
1: ল্যাব টেস্ট,
0: ভিটামিন ডি,
1: ভিটামিন বি 12,
0: আইরন প্রোফাইল
1: র টিএফটি লগায়তকা সম্পূর্ণ ল্যাব পরীক্ষণ।
0: 24 ঘন্টা চিকিৎসক দ্বারা আকস্মিক সেবা উপলব্ধ ছ।
1: অত্যাধুনিক 4D রঙ্গিন মেশিন দ্বারা জিল্লামে পহিলো পটক কলর ডোপলার, কলেজকো ফাইব্রো স্ক্যান র ভিডিও এক্সরে সেবা।
0: হরেক শনিবার কাঠমান্ডুবাট বিশেষজ্ঞ চিকিৎসকক টিম দ্বারা স্বাস্থ্য সেবা সুচারু গরিয়েকো সহর্ষ জানকারী গরাউদছৌ।
1: থপ জানকারীকা লাগি সম্পর্ক নম্বর 01052283 র 01052563।
0: শহীদ মেমোরিয়াল অস্পতাল, নীলকণ্ঠ নগরপালিকা 3, ধাদিংবেশী, ধাদিং।
2: রেডিও বিহানী 97.6 মেগাহার্জ।